0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্ৰোতাৰ কাষ চাপক।
1: Our voice gets you heard everywhere.
0: বিজ্ঞাপন জনসাধাৰণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী, সৰ্বক্ষণ সৰ্বত্ৰ আপোনাৰ সৈতে।
2: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নহি বদলি স্টাইল গয়া হ্যা বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি ভেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
3: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি বুধবার, 1433 ভাস্করাব্দর শাওন মাহর 5 দিন, 2026 খ্রিস্টাব্দর জুলাই মাহর 22 তারিখ। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি শুক্লপক্ষৰ অষ্টমী তিথি। আজি সূৰ্যোদয় হৈছিল পুৱা 4:48:42 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় বিয়লি 6:13:45।

0: এইটো পিয়র ফক সং উঠালো নে, যে আমুক মালিকে তামুক ফটে উল্লার বস্তুটা মারে, এই মারা নহয়। আই এম গিভিং মোর লাইফ টু দ্যাট ফোক রিদম, আই এম গিভিং মোর লাইফ এন্ড আই এম মেকিং ইট ইউনিভার্সেল এন্ড নো বডি উইল ফরগেট দ্যাট দি অরিজিন ইজ আসামিজ।
1: আকাশবাণীর সংগীতের ভঁড়াল চহকী করা, অসমক সগৌরবে বিশ্বর আগত চিনাকি করাই দিয়া বিশ্ববন্দিত শিল্পী ভূপেন হাজরিকা, আকাশবাণীর গৌরব।
2: ভূপেন উজিৰ স্মৃতিৰক্ষা সমিতিৰ উদ্যোগত প্ৰথিতযশা সংগীত পৰিচালক ভূপেন উজিৰ দেৱৰ চিৰসেউজ গীতৰ কৰ্মশালা আজিৰে পৰা 24 জুলাই পৰ্যন্ত গুৱাহাটীৰ অম্বিকাগিৰি নগৰৰ সেউজ সংঘত আবেলি 3 বজাৰ পৰা 6 বজালৈ অনুষ্ঠিত হ'ব। সমল ব্যক্তিসকল হ'ল বিশিষ্ট কণ্ঠশিল্পী মনীষা হাজৰিকা, শান্তা উজিৰ আৰু মালবিকা বৰা, সংগীত পৰিচালক মানস হাজৰিকা, গীতিকাৰ শব্দযন্ত্ৰী সংগীত পৰিচালক ইপছন লাল বৰুৱা আৰু সংগীত পৰিচালক দীপ ৰাজবংশী। অংশগ্ৰহণৰ মাচুল 500 টকা। যোগাযোগৰ বাবে ফোন নম্বৰ হৈছে 9101085876 আৰু 9864013036।
3: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনা

0: যুক্ত করার সুবিধা।
1: বুকিং এর বাবে আজই ফোন করক 9957568450।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটি। সুস্থ জীবনৰ বিশ্বস্ত লগৰী।
3: এক প্ৰকাৰ সে পিএম জয় অব গৰীবৰ কি জয় বন গই হে।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালৈকে বিনামূলীয়া চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয়া চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালৰ চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের 1455 নম্বরত ফোন করক।
1: বিবিধ ভারতী গুৱাহাটীৰ বিভিন্ন অনুষ্ঠানত ভাগ লবলৈ আপুনি আমালৈ হোৱাটছএপত মেছেজ কৰিব পাৰে। আমাৰ নম্বৰ হৈছে 6003166944। পুৱা প্ৰচাৰিত ফোন ইন অনুৰোধৰ গীতৰ অনুষ্ঠান সুৰধ্বনি আৰু সন্ধিয়া প্ৰচাৰিত সান্ধ্য আলাপ অনুষ্ঠানটিলৈ আলোচিত বিষয় সম্পৰ্কত আপোনাৰ মতামত আদি প্ৰেৰণ কৰিবলৈ আপুনি আমাৰ হোৱাটছএপ নম্বৰটি আজিয়েই টুকি থওক। আমাৰ নম্বৰ হৈছে 6003166944। আপোনাৰ সৈতে আমাৰ যোগাযোগৰ এক নতুন মাধ্যম হৈছে হোৱাটছএপ মেছেজ। আমাৰ নম্বৰ 6003166944।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালেকে বিনামূলীয়া চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয়া চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালর চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের বাবে 1455 নম্বরত ফোন করক।
1: গীতিমালিকা অনুষ্ঠানের শেষত শুনোৱা হওক নির্মলপ্রভা বরদলৈ রচিত আর অবনিরঞ্জন পাঠকর প্রযোজনাত পাহৰি দাসৰ কণ্ঠৰে টিকেট।

0: জিলার রেহরূপ।
1: নমস্কার, জিলার রেহরূপত আজি শুনক ডিমা হাসাও জিলার রেহরূপ। আমার সাথে আছে ডিমা হাসাওর পর আমার সংবাদদাতা মনসুন সিং। ডিমা হাসাও জিলাত বর্ধিত পর্যটকর আগমন আর চলি থাকা গ্রীষ্মকালীন বন্ধর প্রতি লক্ষ্য রাখি ডিমা হাসাও স্বায়ত্তশাসিত পরিষদে ডিমা হাসাও ট্যুরিজম আর সংস্কৃতি বিভাগের সহযোগত জুলাই মাসজুড়ি প্রতি শুক্রবার আর শনিবারে জিলাখনের বিভিন্ন জনপ্রিয় পর্যটনস্থলীত ডিমা হাসাও এথনিক ফেস্ট 2000

0: সশস্ত্র শিবিরসমূহ পরিদর্শন করে বানত প্রভাবিত লোকসকলের সঙ্গে মত বিনিময় করে। তেও দুর্গতজনক সহায় করার সরকারে যথাসম্ভব সকলো ব্যবস্থা গ্রহণ করব বলে আশ্বাস দিয়ে। মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট বিষয়াসকলক ক্ষতিগ্রস্ত লোকর তালিকা প্রস্তুত করবলৈ নির্দেশ দিয়ার উপরি অসুস্থ লোকসকলের ততালিকে চিকিৎসালয়ত ভর্তি করার ব্যবস্থা করবলৈ নির্দেশ দিছে। চৰাইদেউ জেলাত বর্তমানলৈ 8টা সাহায্য শিবির আর 71টা সাহায্য বিতরণ কেন্দ্রের জড়িয়ে জনসাধারণক সহায় আগবা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিবলৈ দিয়ে। ডক্টর শর্মায় শিবসাগর জেলার বান পরিস্থিতি পরিদর্শন করে ফুকন নগর স্থাপন করা আশ্রয় শিবিরত বানত ক্ষতিগ্রস্ত লোকসকলের সঙ্গে মত বিনিময় করে। ক্ষতিগ্রস্ত লোকসকলের প্রশাসনের উদ্ধার আর সাহায্য অভিযানের বুঝ লয়। ক্ষতিগ্রস্ত লোকসকলের সহায়ের মন্ত্রী বিধায়ক তথা জেলা প্রশাসনে সহযোগিতার কাম করে থাকার কথা মুখ্যমন্ত্রী প্রকাশ করে। কয় যে বানত নিহত আর সন্ধানহীন লোকের সঠিক পরিসংখ্যা এটাই প্রকাশ করা সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পাছতহে এই বিষয়ে সঠিকভাবে জানিপরা যাব বলে মন্তব্য করে।
1: বিশেষক চৰাইদেউ, নাজিৰা, শিবসাগর এই তিনিটা স্থানত রাইজর দুঃখ কষ্ট দেখি সচাকয়ে মনটুত বহুত আমি সকলোয়ে কষ্ট পাইছো। কারণ এনেকুৱা বানপানীর বিভীষিকা এই জেলা দুখনে আগতে কেতিয়াও পোৱা নাছিল। এইবার অভাবনীয় বানপানী হল, মানুহৰ ঘৰৰ ছালৰ উপরেদি পানি গৈছে, কেইবাজনো লোকের মৃত্যু হৈছে, ঘর বাড়ি ভাঙি গৈছে, ঘরত থকা গরু ছাগলীর মৃত্যু হয়েছে, আর রাইজর মাজত এক অবর্ণনীয় দুঃখ আর যন্ত্রণার সৃষ্টি হয়েছে। রাজ্য সরকারের ফলের মই সকলকে ইমানেই কব বিচার যে আমি রাইজর লগত থাকিম আর যান পারো আর্তজনক ক্ষতিগ্রস্তজনক সম্পূর্ণভাবে সহায় করার চেষ্টা করিম।
0: উল্লেখযোগ্য যে রাজ্যের বান পরিস্থিতি এতিয়াও জটিল হয়ে আছে। শেহতীয়া বানত 16খন জেলার 5,64,000 অধিক লোক বানর কবলত পড়ছে। চলিত বছরের বানত প্রাণ হেরা লোকর সংখ্যা 31লৈ বৃদ্ধি পাইছে। রাজ্যিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রাধিকরণের সূত্র অনুসরি সাম্প্রতিক বানত 44টা রাজস্ব কর 872খন গাঁর 24,210 হেক্টর কৃষিভূমি বুড় গৈছে। শিবসাগর জেলার কেবাখনো নদীর পানির স্তর ক্রমশ হ্রাস পাইছে যদিও বহু ঠাইত পানির স্তর এতিয়াও বিপদ সীমার উপরতে আছে। জেলা জলসম্পদ নিয়ন্ত্রণ কক্ষর তথ্য অনুসরি ব্রহ্মপুত্র, দিহিং আর দিখৌ নদীর জলস্তর সামান্য হ্রাস পাইছে। দিচাং নদীর এটি রোড ক্রসিং আর দরিকা নদীর ঢাইয়ালিত পানির স্তর পুনের বৃদ্ধি পাইছে বলে আমার শিবসাগরের সংবাদদাতায় জানাইছে। ইপিনে জেলাখনের একাধিক বান প্রভাবিত অঞ্চল জনসাধারণে সময়মতে উদ্ধার আর সাহায্য লাভ নকরা বলে অভিযোগ উত্থাপন করেছে। জেলা প্রশাসনের তথ্য অনুসরি কালি পর্যন্ত নাজিরা, শিবসাগর আর ডিমৌ রাজচক্রত 1,335 কুইন্টলর অধিক চাউল, 259 কুইন্টলর অধিক ডাইল, 1,74,305 লিটার খোয়াপানি, 4,715 তিরপাল, 2,320 লিটার শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। কাছাৰ আৰক্ষী বিগত 48 ঘণ্টাত বিভিন্ন ঠাইত মাদকদ্রব্য বিরোধী অভিযান চলাই বিশেষ সফলতা লাভ কৰিবলৈ সমর্থ হৈছে। অভিযানকালত আৰক্ষীয়ে বুজন পৰিমাণৰ হেৰইন, ইয়াবা টেবলেট, ভাং আৰু ইউৰিয়া সাৰ জব্দ কৰাৰ উপৰি মুঠ 13জন অভিযুক্তক আটক কৰিছে। আৰক্ষী সূত্ৰ প্ৰকাশ কৰা মতে কচুদৰম থানাত চলোৱা অভিযানত বুজন পৰিমাণৰ হেৰইন আৰু মোবাইল ফোনসহ এজন লোকক আটক কৰা হয়। থলাই থানাই চলোৱা অভিযানত 4টা চাবোনৰ বাকচত লুকুৱাই অনা বহু পৰিমাণৰ হেৰইনসহ এজন লোকক আৰক্ষীয়ে আটক কৰে। একেদৰে শিলচৰ আৰক্ষীয়ে অভিযান চলাই 2 কিলোগ্ৰামৰো অধিক ভাংসহ দুজন লোকক আটক করেছে। জিরিঘাট আরক্ষীয়ে চলোৱা অভিযানত এখন মটর সাইকেলের পর 20টা সাবোনের বাকসত লুকাই থা হেরইন সহ এজন লোকক আটক করা হয়। লাইলাপুর আরক্ষীয়ে চলোৱা আন এটা অভিযানত 2খন ট্রাকর 45 কেজি ওজনের মুঠ 1,050 বেগ ইউরিয়া সার জব্দ করা হয়। আরক্ষীয়ে ঘটনা সংক্রান্ত 4জন লোকক আটক করে জেরা অব্যাহত রাখিছে। স্বাস্থ্য আর পরিয়াল কল্যাণ বিভাগের অধীনের রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানের অধীনত বজালী জেলার ভ্রাম্যমান চিকিৎসা গোটর দ্বারা দুর্বল আর পিছপরা অঞ্চলের জনসাধারণের সুবিধার্থে বিশেষ চিকিৎসা সেবা আগবাই অহা হয়েছে। আমার বজালীর সংবাদদাতায় জানা মতে চিকিৎসালয় যার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হওয়া বহু লোকের এই ভ্রাম্যমান চিকিৎসা ব্যবস্থা অতি ফলপ্রসূ হিসাবে বিবেচিত হয়েছে। জেলাখনত যা 1 এপ্রিলের 30 জুন এনে ভ্রাম্যমান চিকিৎসা গোটর জড়িয়ে 4,534 রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এটির আঞ্চলিক বাতৰি ইমানে। বিয়লি 4 বজাত মুখ্য বাতৰি শুনিবলৈ পাব।
2: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। শ্রোতাসকলে অনুষ্ঠান শুনিছে মিডিয়াম ওয়েভর 411.5 মিটারত, 729 কিলোহার্টজত আর FM ব্যান্ডর 101.6 মেগাহার্টজত। আরম্ভ করেছো আধুনিক গীত।

লাগে আকাশবাণী গুয়াহাটি বিউটার চৈঠা কেঠান পোনা ভাঙনিলি এরন রংপি স্টেট আলং লাংকেঠে পেন কাছিপ্রেক থাংনা তা আভিলা নহেজং আলাংকেঠে আলং ডিস্ট্রিক্টে ট্রকারলু লাখ ফরা সুরি ট্রক কেবরা প্রিয়া মুনি রাতুম লাংকেঠে কাংলুমালং ফৌদুম বাংস নিকান লাংকেঠে পনলং নন আন বাংধম কেবরাইসিয়া মুনি আচাম দাম তাংলু আসাম স্টেট পিউঠেকালাং নোয়ামু কাপা হেম্পু পোনা হিন পেন কাপেকলাং পোনালাম থেয়া তেংকে আসাম লাংঠাঙানাত সরাইদেউ জোরহাট ডিব্রুগড় ধেমাজি তিনিচুকীয়া শিবসাগর বিশ্বনাথ শোণিতপুর গোলাঘাট লাপেনকে নগাঁও লাপেনকে কামরূপ ডিষ্ট্রিক্ট আলং সুতামে প্রেগজাম আংকাং লাংকেঠে ইংলুম পন লাসনসি ইংলঙা ডিস্ট্রিক্ট কার্বি আংলং আলং সুতামে লাংকেঠে পেনকে চুংনাং দোটাংলো লামথে কচিনি পন উন আটেংকে নহেজং লাংকেঠে পনালং প্লিকেব্রাপ্লি মিডু আংকাংলং রংফারো নেরকেব্রা ট্রক্সি কেব্রা হিনী আজু হেক্টর সুরি ইংকয়রাপ্লিরা ফারো হিনীরা কেব কাটিকি পন টাং আলংলি লাং ইংলুম পন ইডুঙা স্টেট নাগাল্যান্ড মুন ডিস্ট্রিক্ট আলং বংক্রক কাংথু আর বেয়াজক চরাইদেউ শিবসাগর লাপেনগে জোরহাট ডিস্ট্রিক্ট আলং রয় আকুং কাং টেন পনপেন মেন মেন লাংকেঠিয়া টিভি নাংদ টাংলো লাপু এস ডি আর এফ লাপেনকে এন ডি আর এফ পেনসুটামে কাপেজক লাপেনকে কেরাপ আসাইপাদু পনবমলাং লাপু মিনিষ্টার বিমল বরা লাপেনকে এম এল এ ধনেশ্বর কুঁয়র পেন পাতুমি ডিস্ট্রিক্ট আর্লু প্রেগাম আদিম লাং দাম পেন লাংকেঠে কে ফদুনা তুমাকে সুমকে বয় পাতিনি পন মিনিষ্টার কে হয় হিমন্ত বিশ্ব শর্মা পেনপিনি আসাম লাংঠাগানাত লাংকেঠে কাংলুম পন আংকাংকে লাং লাপেনকে কাপেজক আসাই কে লাং দাম আফান শিবসাগর চরাইদেউ লাপেনকে যোরহাট ডিস্ট্রিক্ট কমবাইদামজি লাপেনকে লাংকেঠে আজক কারি পিয়া হর কাহিং নৌ পনপেন আসাম লাংঠাগানাত কারি পিকা চিলিং সিতামে পাসাং পন কক্লো শিবসাগর চরাইদেউ লাপেনকে যোরহাট ডিস্ট্রিক্ট আলং লাংকেঠিয়া পুঠাক লাংডামসি সেন্ট্রেল গভর্নমেন্ট আলংকেদো টেলিকমিউনিকেশন সাইকাম পেন ডিস্ট্রিক্ট হাইহুই আলং জাখং কয়রাপ্লি আন কিসুংলর ইন্ট্রা সার্কল রোমিং আওয়ার্স

0: লিংলাং পামুনিত কর্তে বাহিনী দল আর নিশি কর্তে বাহিনী হাবিদ আহুয়াসু চ এন্দামল কারলু কাপে জয় কেজি আফান পুসি থেংপি আরং জিন তাকপেন ফুংল লিংলাং পুয়া বাংকে আথেংপি ফুং দুন থেক থেক অংামাত আথেংপি আকেংরি জিন তাকপেন রাগ দৌড়ল আমেনাকে আরলু দুন থেক থে দেত্তা আবুয়াসো আক্লেংকে নিশি চেরাইজি পুসি আরুমপেন হাংদুন কংল কেপারাব দামকে থাংনাদলে থেক থে সিতামে নিশি আক্লেঙাপত নেলাম সি ক্রয় হুরনাং জিপু কামাথা আবাং আফানসি কিপু ইদা লাসি সারলাম থে পুল লিংলাং আবুকে ফুং আলিং লে রাগ দুর সেতা আক্লেংকে নে মাতাংটে থাং আমু আহুয়া বাংসেতা আক্লেংপু কাচিপু পিনিয়া সারলাম থেকে লাপুয়াঞ্চল
1: নন বারলা চালা পরাহুদ তমন আর কেজাং সিনিংকা বিরলাক সিনিংগাংদের আহিরিং টাং পিক পিক লাপুসান আহুদ চেটের কে পুটা দতাহায় লাসে সিনিংকা বিরলাক সিনিংগাংদের আপর আহুদ আবাংকে হংবার বেদের নাজে উনআনকে হেমার লো দুজয়সে ইংহাপি ইংহাপ সন্তা চিংকির এর নাজে সিনিংকা বিরলাক সিনিংগাংদের আহুদ আবাংকে টিভি রেডিও কম্পিউটার মোবাইল লাপেন রেফ্রিজারেটর দো আনতা অপেন নাজে মাতে ইংকির এর নাজে
0: নাংলিতুম জাইমে কার্যলং বামলাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পেন আদুন্ধুকে কার্বিয়ে জাইমে লং পেন পিনাপ কিরট কাপার জুপন জিয়া পুঠাকলে পিনি পেন চিঠান পন এক মেক্সিনা পিনাবলাকে জাখং চিকলো নিফাইং কয় রাখে থম থেমানারনি কার্বিয়ে জাইমে লং পেন পিনাপ নিতুম আপ্রাংসিয়ে বাংকে আর নিবাং আসন বীরটা আর জুইগলং ইজি বীরটা পেনা ফিজং পিনিয়া সারলাম থি পলং পেন পিনাবলে টচিতামি নাংলিতুম সারলাম থিতা আর জু ইগলং ইজি বাংসুরের নাফি আসনসন কেনাং সদা লামজির কিরত কাপার জুপন পেনাফি পিনাপ ক্লিম সোমারা টমহান কাপানং বিপন আংদেং লংপেন ফুলমতি তেরন বিপেন তমু কেথান আতমু আমেন পাপ রেচো লাপেন কে ধরম রেচো লাবাংস ক্লিম সোমারা টমহান কাপানং বিপন আংদেং রটপার জুপন দে পেনাফি পিনাপ লুনবারিম কাপার জুপন আংদেং লংপেন পিনাপ নাংলিতুম খয়া সিং তেরন রোহিলা লেকথেপি লাপেনকে কারিক ক্রোপি তুমপেন সিতামে আসনসম লুনবারিম আর জুইগলং ইচি কার্বিয়া যায় মেঘলং পেন পিনাপ কিরট কাপার জুপন জিকে লাপুয়ান হেনল লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আদুন্ধুকে ভরেঙে বিরটা আর জুইকছে না ইন্ডিয়ান এয়ারফোর্স আলং অগ্নিবীর বায়ু আং হয় কেপেক পনাফান কাচুনিংরি আলু হাং পনটাংলো বাং ফুয়া বাং ফিজিক্স ম্যাথেমেটিক্স লাপেনকে ইংলিশ এন পেন সায়েন্স আর এন কাবিনাইতা ফারুয়াং বং ফকেপাফাই লং পেন হায়ার সেকেন্ডারি আং ডেঙ্কি উনটাং নাংজি কালিতে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি মাতা ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি আর এন নিংকানকে থম কাচারলি আ ডিপ্লোমা দুনাংজি কালি লিপুতে নিংকানহিনি আজাক ভোকেশনাল আর এন কাচারলি কেপ্লেং টাংনাংজি কাপ্রেক আর এন আবাং ফুয়াতুমা বাংকে কাবে নাই সিতামে ফারুয়াং বং ফকেপা ফাইকে লংপেন হায়ার সেকেন্ডারি আংডিং কি উনটাংনাংজি বাং ফুয়া বাং সুরহিনীরা ফওয়ানিংকান জাখং ইসি পেন সুরহিনীরা কেপ আনিংকান আর কয় ইসি আং বং আমহাংকে ঠেকাতুমনাংজি আং তনালাম লাপেনকে কাচুনিংরি আলু আফান ওয়েবসাইটকে indianairforce.nic.in কাচুনিংরি দুন কিজুৎসিয়ারনিকে জাখং ইংকয়রা ট্রক

0: আছো?
1: তোমার কার্ডখন দিয়া না, পিন দিয়া।
2: RBI কয় যে আপনার পিন, OTP, CVV বা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাকুয়ে নিদিব। অনলাইন ব্যাংকিং কেবল নিজের কম্পিউটার, মোবাইল বা সিকিউর নেটওয়ার্কৰ পৰাহে কৰিব। হে, এয়া খোৱাৰ চ্যাম্পিয়নশিপ আছিল নেকি? RBI কয় জানি ল, সতর্ক হওক।
3: এক প্রকার সে PM জয় অব গরিবো কি জয় বন গই হে।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালেকে বিনামূলীয় চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয় চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালৰ চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের 1455 নম্বরত ফোন করক।
1: আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু, এতিয়া শুনক এটি বৃন্দগান, ৰচনা আনন্দীৰাম দাসৰ।

0: ভূঞা, ওসি রাজীব কুমার ফুকন, ডিএসপি রাজীব বড়ুয়া, ডেকা প্রতাপ শর্মা, কনিষ্টবল অজয় খাউন। তারিণী বসুমতারীর সহযোগত নাটখনি প্রযোজনা করিলে কৌস্তভমণি শইকীয়ায়।
1: প্রিয় শ্রোতা, ভূপেন হাজরিকা সাংস্কৃতিক ন্যাসর সহযোগত নিউমার্ট প্লেয়ার্সর উদ্যোগত 24, 25 আর 26 জুলাইত পুয়া 9:30 বজাৰ বিয়লি 2 বজালৈ গুৱাহাটী ক্লাবত থকা নিউমার্ট প্লেয়ার্সর প্রেক্ষাগৃহত ভূপেন্দ্র সংগীতর কর্মশালার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারীর বয়স 8 বছৰ ঊর্ধ্বর হব লাগিব। সমল ব্যক্তিসকল হল বিশিষ্ট সংগীত শিল্পী নমিতা ভট্টাচার্য, রূপম ভূঞা আর সৌরভ মহন্ত। যোগাযোগৰ নম্বর 7575944606 আর 9864086133।
2: মন কি বাত হ্যা জন জন কি, সভি কি কুছ অপনি সি, অনকহি বিরাসত কি, উম্মীদে নয়ে ভারত কি। তো সুনিয়ে ইস মহিনে 26 জুলাই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী আর দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভস পর। আপ ভি মাননীয় প্রধানমন্ত্রী কে মন কি বাত কা হিসা বন সকতে হ্যাঁ। ইসকে লিয়ে আপ আপনে সুঝাও 24 জুলাই তক টোল ফ্রি নম্বর 1800117800 পর রেকর্ড কর সকতে হ্যাঁ, যা ফির 1922 পর ভি কল কর সকতে হ্যাঁ। নমো অ্যাপ যা মাই গভ কে ওপেন ফোরাম মে পোস্ট কর সকতে হ্যাঁ, যা পোস্ট বক্স নম্বর 111 আকাশবাণী দিল্লি পর ভেজ সকতে হ্যাঁ। তো যাদ রাখেন, রবিবার 26 জুলাই সুবহ 11 বজে মন কি বাত।
1: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক, অগণিত শ্রোতাৰ কাষ চাপক।
3: Our voice gets you heard everywhere.
1: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
3: 6900453528।
1: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ সৈতে।
4: অগ্নিযুগৰ গান,
5: অগ্নিযুগৰ ফিৰিঙতি মই নতুন অসম গঢ়িম।
6: ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ জন্ম শতবৰ্ষ উপলক্ষে আমাৰ দৈনিক আয়োজন অগ্নিযুগৰ গান।
5: ও মোৰ প্ৰিয় জনগণ, মই গাওঁ তোমাৰ গান।
4: প্ৰতি পুৱা 8:15 পৰা 8:25 লৈ সুধা কণ্ঠৰ গীত।
6: বিবিধ ভাৰতে গুৱাহাটীত অগ্নিযুগৰ গান।